কর্মক্ষেত্রক অধিক সুব্যবস্থিত এবং কর্মক্ষেত্রে মহিলাঙ্ক অংশগ্রহণ বৃদ্ধি করা ভি প্রমুখ প্রসঙ্গগুড়িক উপরে এই বৈঠকরে মত বিনিময় হবার সম্ভাবনা রয়েছে। বৈঠক পূর্বরু নিযুক্তি কার্যগোষ্ঠী দ্বারা প্রস্তুত চিঠা ঘোষণানামা উপরে মধ্য এথিরে আলোচনা করা যিব। শ্রমনীতি, দক্ষতা বিকাশ, শ্রমিক কল্যাণ এবং সমাবেশীমূলক নিযুক্তি ক্ষেত্রে ব্রিক্স সদস্য রাষ্ট্রগুড়িক মধ্যে সহযোগকে সুদৃঢ় করা পাই এই বৈঠকর অন্যতম উদ্দেশ্য। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তিনামা নেই প্রথম পর্যায়ে আলোচনা সফলতার সহ শেষ হয়েছে। গত সপ্তাহে এই আলোচনা আভাসী মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এ সম্পর্কের সূচনা দিয়ে কিন্তু উভয় পক্ষ মধ্যে এই আলোচনা সকারাত্মক রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ সেমানকর সহমতি প্রকাশ করেছিবা মন্ত্রণালয় কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্য নিবেশ সম্পর্ককে এহা অধিক ব্যাপক করিব। ভারত মালদ্বীপর দ্বিতীয় সর্ববৃহত বাণিজ্য অংশীদার। দুই দেশ মধ্যে গত আর্থিক বর্ষে বাণিজ্য কারবার 771 নিয়ুত আমেরিকীয় ডলার অধিক রয়েছিল। 2024-25 আর্থিক বর্ষ তুলনায় এহা 13.54% অধিক। প্রস্তাবিত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তিনামা বজার প্রবেশক অধিক ব্যাপক করা সহ সহজ নিবেশ এবং দ্বিপাক্ষিক আর্থিক সহযোগকে অধিক প্রোৎসাহন প্রদান করিব বলে মন্ত্রণালয় কহিছি। এক নিরপেক্ষ পারস্পরিক উপযোগী নীতি আধারিত সন্তুলিত এবং ব্যাপক চুক্তিনামা প্রস্তুত নেই উভয় দেশ কার্য করুথবা মন্ত্রণালয় সূচনা দিয়েছি। পুরী শ্রীক্ষেত্রে আসন্তাকালি শ্রীজীউঙ্কর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা অনুষ্ঠিত হব। এথিপাইঁ শ্রীমন্দির প্রশাসন এবং জেলা প্রশাসন পক্ষ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছি। গত সন্ধ্যায় ঠাকুরঙ্কর নবযৌবন দর্শন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা 5টার পারমাণিক টিকটধারী দর্শন আরম্ভ হয়েছিল। সন্ধ্যা 5:30 পরে সর্বসাধারণ সাহণ মেলা দর্শন আরম্ভ হয়ে সন্ধ্যা 6:30 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। আজ প্রতিপদা তিথি পড়ুবার শ্রীজীউঙ্কর উভাযাত্রা অনুষ্ঠিত হব। আসন্তকালের রথযাত্রাকে দৃষ্টি রাখি আজ ঠাকুরঙ্কর সর্বসাধারণ দর্শন বন্ধ রয়েছে। আপনার সম্বাদ শুনুছন্তি আকাশবাণী। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল স্পেন গস্ত শেষ করে বেলজিয়ামর রাজধানী ব্রাসেলসঠারে পৌঁছিছন্তি। বাণিজ্য নিবেশ, প্রযুক্তিবিদ্যা, নবসৃজন এবং নিরন্তরতা উপরে ধ্যান কেন্দ্রীভূত করে ইউরোপ সহিত ভারতর আর্থিক সহভাগিতাকে সুদৃঢ় করা এই গস্তর মুখ্য উদ্দেশ্য। শ্রী গোয়েলঙ্ক সহ এক উচ্চস্তরীয় ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধিমণ্ডলী গস্তরে যাইছন্তি। বেলজিয়ামর উপপ্রধানমন্ত্রী তথা নিযুক্তি অর্থমন্ত্রী এবং কৃষিমন্ত্রী ডেভিড ডে ক্লারিনভালঙ্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগ বৃদ্ধি নেই আলোচনা হয়েছে। উভয় নেতা ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তিনামার পরিবর্তনকারী সম্ভাবনা উপরে মত বিনিময় করেছন্তি। জলবায়ু পরিবর্তন, শূন্য অঙ্গারকাম্ল নির্গমন এবং নিরন্তর অভিবৃদ্ধি পাই ইউরোপ কমিশনর ওয়পকে হাইকস্ট্রাঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা শ্রী গোয়েল করেছন্তি। ব্রসেলসঠারে শ্রী গোয়েল কৃষি ও খাদ্য ক্ষেত্র পাই ইউরোপীয় কমিশনর ক্রিস্টোফ হানসনক সহ মধ্য সাক্ষাৎ আলোচনা করিথিবা জনাপড়িছি। দেশের শক্তি সুরক্ষাকে সুদৃঢ় করা এবং আর্থিক অভিবৃদ্ধিকে অধিক প্রোৎসাহন প্রদান করা লক্ষ্য নেই পরমাণু শক্তি কার্যক্রম ক্ষেত্রকে নিরন্তরভাবে ব্যাপক করা যাচ্ছে বলে সরকার কহিছন্তি। এবে 7টি স্থানরে 8.78 মেগাওয়াট শক্তি ক্ষেত্র স্থাপন সহ 24টি পরমাণু শক্তি রিয়াক্টর পরিচালনা করা যাচ্ছে। 8000 মেগাওয়াটর মিলিত ক্ষমতা আধারিত আউ 10টি রিয়াক্টর ইউনিট নির্মাণাধীন রয়েছে। সেগুড়িক মধ্যে চাপযুক্ত ভারী জল, উষ্ণজল এবং হালুকা জল রিয়াক্টর অন্তর্ভুক্ত। গত সপ্তাহে মেলবোর্নে অনুষ্ঠিত তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনীরে দ্বিপাক্ষিক বেসামরিক পরমাণু সহযোগ চুক্তিনামা এক উল্লেখনীয় নিষ্কর্ষ ছিলা বলি সরকার কহিছন্তি। ଏହାଦ୍ୱାରା ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଅଷ୍ଟ୍ରେଲିଆରୁ ଭାରତକୁ ଦୀର୍ଘକାଳୀନ ୟୁରାନିୟମ୍ ରପ୍ତାନୀ ପାଇଁ ମାର୍ଗ ଉନ୍ମୁକ୍ତ ହୋଇଛି। ଏହି ପରମାଣୁ ଶକ୍ତି ରିଆକ୍ଟରଗୁଡ଼ିକ ପାଇଁ ପ୍ରାଥମିକ ନିରନ୍ତର ଇନ୍ଧନ ଯୋଗାଣକୁ ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଚୁକ୍ତିନାମା ଆଧାରରେ ସୁନିଶ୍ଚିତ କରିବ ବୋଲି ସରକାର ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ଦେଶର ସେବା କ୍ଷେତ୍ରର ଗୁଣବତ୍ତାକୁ ଉନ୍ନତ କରିବା ଏବଂ ପରିସଂଖ୍ୟାନ ବ୍ୟବସ୍ଥାକୁ ସୁଦୃଢ଼ କରିବାରେ ପରୀକ୍ଷଣ ସେବା ଉତ୍ପାଦନ ସେବା ସୂଚକାଙ୍କ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନିର୍ବାହ କରିବ ବୋଲି ପରିସଂଖ୍ୟାନ ଏବଂ କାର୍ଯ୍ୟାନ୍ୱୟନ ମନ୍ତ୍ରଣାଳୟ କହିଛି। ପ୍ରଥମଥର ପାଇଁ ସରକାର ପାଇଲଟ ସେବା ସୂଚକାଙ୍କ ଆଇଏସ୍ପି ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। 2024-25 ଆର୍ଥିକ ବର୍ଷକୁ ଆଧାର ବର୍ଷ ଭାବେ ଗ୍ରହଣ କରି ଗତ ଏପ୍ରିଲ ମାସ ସୁଦ୍ଧା ତଥ୍ୟ ଆଧାରରେ ଏହି ପ୍ରଥମ ସୂଚକାଙ୍କ ପ୍ରକାଶିତ ହୋଇଛି। ଏଥିରେ ସେବା କ୍ଷେତ୍ରର 19 ଉପକ୍ଷେତ୍ରକୁ ସାମିଲ କରାଯାଇଛି। ଦେଶର ସେବା କ୍ଷେତ୍ରର ପ୍ରାୟ 60% ଏହି ଉପକ୍ଷେତ୍ରଗୁଡ଼ିକ ଦ୍ୱାରା କାର୍ଯ୍ୟ

0: ଜାରି ହୋଇଥାଏ। ମନ୍ତ୍ରଣାଳୟ କହିଛି ପରୀକ୍ଷଣ ଶୃଙ୍ଖଳର ସମୀକ୍ଷା ଏବଂ ବ୍ୟାପକତା ପରେ ସେବା ଉତ୍ପାଦନର ସାମଗ୍ରିକ ସୂଚକାଙ୍କ ପ୍ରକାଶ କରାଯିବ। 19 ଉପକ୍ଷେତ୍ର ମଧ୍ୟରୁ 14 ପୂର୍ବବର୍ଷର ଏପ୍ରିଲ ମାସ ସୁଦ୍ଧା ହୋଇଥିବା ଅଭିବୃଦ୍ଧି ତୁଳନାରେ ଚଳିତ ଥର ଅଧିକ ହୋଇଛି। ଏହି କ୍ଷେତ୍ରଗୁଡ଼ିକରେ 2 ବିଶିଷ୍ଟ ଅଭିବୃଦ୍ଧି ରେକର୍ଡ କରାଯାଇଛି। ତେବେ ଅନ୍ୟ ସମସ୍ତ କ୍ଷେତ୍ର ମଧ୍ୟ ସକାରାତ୍ମକ ଅଭିବୃଦ୍ଧି ହାସଲ କରିଥିବା ମନ୍ତ୍ରଣାଳୟ କହିଛି। ଭାରତ ଇଂଲଣ୍ଡ ପୁରୁଷ 3-ଟିକିଆ ଦିନିକିଆ ଆନ୍ତର୍ଜାତିକ କ୍ରିକେଟ୍ ସିରିଜ୍ର ପ୍ରଥମ ମ୍ୟାଚ୍ରେ ଭାରତ ବିଜୟୀ ହୋଇଛି। ବର୍ମିଂହାମ୍ର ଏଜବାଷ୍ଟନ୍ଠାରେ ଗତକାଲି ଖେଳାଯାଇଥିବା ଏହି ମ୍ୟାଚ୍ରେ ଭାରତ ଇଂଲଣ୍ଡକୁ 6 ପରାସ୍ତ କରିଛି। ଟସ୍ ଜିତି ଇଂଲଣ୍ଡ ପ୍ରଥମେ ବ୍ୟାଟିଂ ଆରମ୍ଭ କରିଥିଲା। 48 ଓଭରରେ ସମସ୍ତ ୱିକେଟ୍ ହରାଇ 258 ରନ୍ ସଂଗ୍ରହ କରିଥିଲା। ଦଳ ପକ୍ଷରୁ ଜୋ ରୁଟ୍ ସର୍ବାଧିକ ଅପରାଜିତ 76 ରନ୍ ସଂଗ୍ରହ କରିଥିଲେ। ଭାରତର ଅକ୍ଷର ପଟେଲ 4 ୱିକେଟ୍ ଅକ୍ତିଆର କରିଥିଲେ। 269 ରନ୍ର ବିଜୟ ଲକ୍ଷ୍ୟକୁ ଭାରତ 46 4 ୱିକେଟ୍ ବିନିମୟରେ ହାସଲ କରିପାରିଥିଲା। ଅଧିନାୟକ ଶୁଭମନ ଗିଲ୍ 80 ରନ୍ର ପାଳି ଖେଳିଥିଲେ। ଅକ୍ଷର ପଟେଲଙ୍କୁ ପ୍ଲେୟାର ଅଫ୍ ଦି ମ୍ୟାଚ୍ ବିବେଚନା କରାଯାଇଛି। ଏଥିସହ ସିରିଜ୍ରେ ଭାରତ 1-0 ଆଗୁଆ ହୋଇଛି। ଆସନ୍ତାକାଲି କାର୍ଡିଫ୍ର ସୋଫିଆ ଗାର୍ଡେନ୍ସଠାରେ ଦ୍ୱିତୀୟ ମ୍ୟାଚ୍ ଖେଳାଯିବ। ଫିଫା ବିଶ୍ୱକପ୍ ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାର ଫାଇନାଲ୍ ପର୍ଯ୍ୟାୟକୁ ପ୍ରଥମ ଦଳ ଭାବେ ସ୍ପେନ୍ ଉନ୍ନୀତ ହୋଇଛି। ଟେକ୍ସାସ୍ର ଡଲା ଷ୍ଟାଡିୟମ୍ଠାରେ ଖେଳାଯାଇଥିବା ପ୍ରଥମ ସେମିଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ରେ ସ୍ପେନ୍ ଫ୍ରାନ୍ସକୁ 2-0 ଗୋଲ୍ରେ ପରାସ୍ତ କରିଛି। ଆଜି ଆର୍ଜେଣ୍ଟିନା ଏବଂ ଇଂଲଣ୍ଡ ମଧ୍ୟରେ ଦ୍ୱିତୀୟ ସେମିଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ ଖେଳାଯିବ। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦଗୁଡ଼ିକ ପୁଣିଥରେ। ଭାରତ ବ୍ରିଟେନ୍ ମଧ୍ୟରେ ଆଜିଠାରୁ କାର୍ଯ୍ୟକାରୀ ହେବ ବ୍ୟାପକ ଅର୍ଥନୈତିକ ଓ ବାଣିଜ୍ୟିକ ଚୁକ୍ତିନାମା। ହାଇଦ୍ରାବାଦଠାରେ ଆଜିଠାରୁ ଆରମ୍ଭ ହେଉଛି 12 ବ୍ରିକ୍ସ ସଦସ୍ୟ ରାଷ୍ଟ୍ରର ଶ୍ରମ ଓ ନିୟୋଜନ ମନ୍ତ୍ରୀଙ୍କ ବୈଠକ। ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ, ଶୂନ୍ୟ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ନିର୍ଗମନ ଏବଂ ନିରନ୍ତର ଅଭିବୃଦ୍ଧି ପାଇଁ ୟୁରୋପ କମିଶନରଙ୍କ ସହ ଆଲୋଚନା କଲେ ବାଣିଜ୍ୟ ଓ ଶିଳ୍ପ ମନ୍ତ୍ରୀ। ଭାରତ ଇଂଲଣ୍ଡ ପୁରୁଷ 3-ଟିକିଆ ଦିନିକିଆ ଆନ୍ତର୍ଜାତିକ କ୍ରିକେଟ୍ ସିରିଜ୍ର ପ୍ରଥମ ମ୍ୟାଚ୍ରେ ଭାରତ ବିଜୟୀ ଏବଂ ଫିଫା ବିଶ୍ୱକପ୍ ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାରେ ଫାଇନାଲ୍କୁ ଉନ୍ନୀତ ହେଲା ସ୍ପେନ୍। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ଶୁଣିଲେ ରିଲେ କରି ଶୁଣାଇଲୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଚାଷର ହାଲ।
2: ଯେନ୍ ଭାଇ ବହିନ୍ମାନେ ଜହ୍ନି ଚାଷ କରିବା ଲାଗି ଯାଉଛନ୍, ସେମାନେ ଜାଣିଥିବାର କଥା ଯେ ଆମ ରାଜ୍ୟରେ ତୁନ୍ ଶାଗ ଭିତରୁ ଜହ୍ନି ହେଉଛି ଗୋଟେ ଉପାଦେୟ ଖାଦ୍ୟ। ଆର୍ ଇଥିର୍ଲାଗି କେନ୍ଟା ମାଟ ଦରକାର ସେଟା ବି ଜାଣିଥିବାର କଥା। ଆମ ରାଜ୍ୟ ସବୁ ପାହାଡ଼ିଆ ସମତଲ ଥାନରେ ଜହ୍ନି ଚାଷ କରାଯାଇଥିସି। ଆମ ରାଜ୍ୟ ପ୍ରାୟ ସବୁ ପ୍ରକାର ଜମିରେ ଜହ୍ନି ଚାଷ କରାଯାଇପାରବା। ବିଶେଷ କରି ଜହ୍ନି ଚାଷ ଲାଗି ବାଲିଆ, ଦୋର୍ସା ଆର୍ ନିଗଡ଼ା ମାଟି ଭଲ୍ ହେ। ଏଥିର୍ଲାଗି କେନ୍ତା ପାନିପାଗ ଦରକାର ସେଟା ବି ଜାଣିଥିବାର କଥା। ଜହ୍ନି ଲାଗି ଗରମ ଆର୍ ଉଦା ପାନିପାଗ ଦରକାର ପଡ଼୍ସି। ସାଧାରଣତଃ ଜହ୍ନି ଚାଷ ଲାଗି 25-30 ସେଲସିୟସ୍ ତାପମାତ୍ରା ଦରକାର ପଡ଼୍ସି। ଯଦି ଫସଲର ମୂଲ ନୁ ତାପମାତ୍ରା ଅଧିକା ରହିଲେ ସେଟା କମ୍ ଅମଲ ଦେସି, ଆର୍ ସେନ୍ତା କମ୍ ତାପମାତ୍ରା ରହିଲେ ସେଟା ଗଛକେ ଭଲ ଭାବେ ବଢ଼ି ନାଇଁ ଦିଏ। ଏଥିର୍ଲାଗି କେନ୍ତା କିସମ ଦରକାର ସେଟା ବି ଜାଣିଥିବାର କଥା। ଆମ ରାଜ୍ୟ ଚାଷ କରାଯାଉଥିବାର ଉନ୍ନତ ବିହନ ଭିତରେ CO1, CO2, PKM1, ପୁସାନା ସଦାର ଆର୍ ସାତପତ୍ରିଆ ରହିଛି। ଯେନ୍ ଭାଇ ବହିନ ମାନେ ବି ଜହ୍ନି ଚାଷ କରିବା ଲାଗି ଯାଉଛନ୍, ସେମାନେ ଜାଣିଥିବାର କଥା ଯେ ସେମାନେ କେନ୍ତା ହିସାବେ ବିହନର ପ୍ରୟୋଗ କରିବେ। ପ୍ରତି ଏକର ପିଛା ଜହ୍ନି ଲଗାବାର ଲାଗି 2 ମଞ୍ଜି ଦରକାର ପଡ଼୍ସି। ମଞ୍ଜିକେ ଲଗାବାର ଆଗରୁ ପ୍ରତି 1 ଲାଗି 4 ଥିରାନ୍ କିମ୍ବା କ୍ୟାପ୍ଟାନ୍ରେ ବିଶୋଧିତ କରବାର୍କେ ପଡ଼୍ସି। ଯେନ୍ ଭାଇ ବହିନମାନେ ଜହ୍ନି ଚାଷ କରବାର ଲାଗି ଯାଉଛନ୍, ସେମାନେ ଜାଣିଥିବାର କଥା ଯେ ଜହ୍ନି ଲଗାବାର ସମିଆ କାଣାଏ। ଖରାଦିନିଆ କି ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ ଜହ୍ନି ଫସଲର ସମିଆ ଫେବୃଆରୀରୁ ମାର୍ଚ୍ଚ ମାସ ଭିତରେ, ଆର୍ ବର୍ଷାଦିନିଆ ଫସଲ ଜୁନ୍ ମାସରୁ ଜୁଲାଇ ମାସ ଭିତରେ ଆରମ୍ଭ କରବାର୍କେ ହେବା। ଯେନ୍ ଭାଇ ବହିନମାନେ ଜହ୍ନି ଚାଷ କରବାର ଲାଗି ଯାଉଛନ୍, ସେମାନେ ଜାଣିଥିବାର କଥା କି ଏ ଚାଷର ପ୍ରଣାଳୀ ମାନେ କାଣାଏ। ପହଲା ତ ଜମିକେ 4-5 ଓଡ଼ ଚାଷ କରି ମାଟିକେ ଭଲ ଭାବେ ଗୁଣ କରିଦେବେ। ମାଟି ଭଲ ଭାବେ ଗୁଣ ହେଇଯିବାର ପରେ ତାର ଉପରେ ମଇ ଦେଇଦେବେ। ଧାଡ଼ିକେ ଧାଡ଼ି ଗଛ ଲଗେଇଦେବାକେ ହେବା। ଧାଡ଼ିକେ ଧାଡ଼ି ଆର୍ ଗଛକେ ଗଛ ବ୍ୟବଧାନ 120 cm ଭିତରେ ରଖବାର୍କେ ହେବା। ପ୍ରତି ମଳାରେ 1 ଶୁଖା ଗୋବର ଖତ ମାଟି ସାଙ୍ଗେ ମିଶେଇ ରଖୁନ୍। ମାଟି ଭରବାର ପରେ ପ୍ରତି ମନ୍ଦାରେ ସର୍ବାଧିକ 5 ମଞ୍ଜି ଲଗାବାର ଦରକାର। ମଞ୍ଜି ଲଗାବାର ପରେ ପ୍ରତି ଏକର ପିଛା ସିଙ୍ଗଲ ସୁପର ଫସ୍ଫେଟ୍ 100 କେଜି, ମ୍ୟୁରେଟ୍ ଅଫ୍ ପଟାସ 20 କେଜି, ୟୁରିଆ 22 কেজি প্রয়োগ করবারকে হেসি। যেন ভাই বহন মানে জহ্নি চাষ করবালে যাওছন সেমানে জানিথিবার কথা কি গছ উঠবার 25 দিন ভিতরে কুড়াকুসা করি দেবারকে পড়সি। কুড়াকুসা সময়ারে অনাবনা ঘাস সবু বাছি দেবারকে হেসি। কুড়াকুসা সময়ারে ইউরিয়া 22 কেজি দেই গছ মূলকে মাটি ঢাপি দেবারকে হেসি। গছ সবু দুই পত্রিয়া হয়ে গেলে ইথ্রেল উসো 100 পিপিএস অনুপাতে ঝিটি দেবারকে হেসি। এটাকে ঝিটবার সময়ারে 15% গছে নাই ঝিটি করে ছাড়ি দেবারকে হেসি। প্রতি সপ্তাহে এন্তা কলে মাই ফুল বেশি পরিমাণে হইতিছে। যেন ভাই বহন মানে জহ্নি চাষ করবালে যাওছন সেমানে জানিথিবার কথা কি খরাদিনিয়া জহ্নি ফসলে নিয়মিত পাইন ঝিটি দেবারকে হইতিছে। বর্ষা দিনিয়া জহ্নি ফসলে পাইন ঝিটবারকে দরকার নাই পড়ে। যেন ভাই বহন মানে বি জহ্নি চাষ করবালে যাওছন সেমানে জানিথিবার কথা যে জহ্নি গছে কেন কেন রোগ পোক দেখা দেশি। সাধারণত জহ্নি চাষে পতর মাঙ্কু পাউসিয়া রোগ দেখা দেশি। এন্তা রোগ দেখা দেলে তার প্রতিষেধক হিসাবে সলফেকস গুণ ঝিটবারকে পড়সি। 1 লিটার পানি পিছা 4 গ্রাম হিসাবে ই উষো ঝিটবারকে পড়সি। গছে পত্র পোড়া রোগ দেখা দেলে প্রতি একর পিছা ডিথেন M45 উষোকে 700 গ্রাম 200 লিটার পানিরে মিশাই ঝিটবারকে পড়সি। পোক মানকনু ফসলকে রক্ষা করবার লাগি প্রতি একর পিছা 400 মিলিলিটার এন্ডোসল 200 লিটার পানিরে মিশাই ঝিটবে। যেন ভাই বহন মানে জহ্নি ফসল করবার যাওছন সেমানে জানিথিবার কথা যে এটার অমল কেনতা হেসি। প্রতি একর পিছা হারাহারি 40-45 কুইন্টাল জহ্নি অমল হইতিছি।
1: শুনিলে চাষর হাল আকাশবাণী সম্বলপুর পরিবেশ সূচনা শুনন্তু। আজি এথিরে বায়ু প্রদূষণ ও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সম্পর্কে কইছন্তি ডক্টর সমাপিকা দাস।
3: আম এই সুন্দর পৃথিবী বায়ুমণ্ডল দ্বারা আচ্ছাদিত। বায়ু হেউছি এক মিশ্রিত উপাদান। এথিরে 3টি মুখ্য গ্যাস দেখা যায়। অম্লজান 20.9%, যবক্ষারজান 79% এবং অঙ্গারকাম্ল 0.3%। এই গ্যাসমানঙ্কর অনুপাতরে কোনসি প্রকারর পরিবর্তন দেখা দেলে তাহা জীবজগতকু প্রভাবিত করিথায়ে। বায়ুরে থিবা বিভিন্ন উপাদানমানঙ্কর সমীকরণরে বৈষম্য ও অসন্তুলনতা সৃষ্টি হি বায়ু প্রদূষণ। ধূয়া হেউছি বায়ু প্রদূষণর এক মুখ্য কারণ। রোষেই ঘরু নির্গত ধূয়া এক বায়ু প্রদূষক ভাবরে কাম করে। আম দেশরে রাস্তামানঙ্করে যাতায়াত করুথবা গাড়ি সংখ্যা প্রায় 4 কোটির ঊর্ধ্ব। পেট্রোল চালিত ইঞ্জিনরু বিষাক্ত কার্বন মনোক্সাইড, জলি নথিবা হাইড্রোকার্বন, নাইট্রোজেন অক্সাইড নির্গত হেউথিলা বেলে ব্যবসায়িক ডিজেল চালিত ইঞ্জিনরু গন্ধক ও ক্ষুদ্র অণুকণা নির্গত হই বায়ুমণ্ডলরে ভাসমান অবস্থায় রহিথান্তি। সিসাযুক্ত পেট্রোলরু অধিক বিষাক্ত বাষ্প বাহারি থাকে। ভারতরে থিবা তাপজ বিদ্যুৎ কেন্দ্রগুলিক জ্বালানি ভাবরে কয়লা ব্যবহার করিথান্তি। এই উপাদান কেন্দ্রগুলিকরু বিশেষ ভাবরে উড়ন্তা পাউঁশ সলফর ডাইঅক্সাইড নির্গত হই বায়ুমণ্ডলকু প্রদূষিত করিথায়ে। সার ও রসায়ন প্রস্তুতিকারী কারখানাগুলিক অনেক পরিমাণের বর্জ্যবস্তু ত্যাগ করিথান্তি। সেথিরু অ্যামোনিয়া, ফ্লোরিন, নাইট্রোজেন অক্সাইড, সলফর ডাইঅক্সাইড নির্গত হই বায়ুমণ্ডলকু প্রদূষিত করিবারে সাহায্য করিথান্তি। এহা সহিত চাষীমানে জমিরে পেস্টিসাইড ইনসেক্টিসাইড ব্যবহার করন্তি যাহা বায়ু সহিত ইন্টরাকশন করি তাপমাত্রা বৃদ্ধি করিথায়ে, যাহাকু গ্রিন হাউস গ্যাস মধ্যে কুহাযায়ে। বায়ু গুণবত্তা সূচকাঙ্ক মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হেউছি এক সরকারী সংখ্যা যাহা দৈনন্দিন বায়ুর স্বচ্ছতা কিংবা প্রদূষণ মাত্রাকু দর্শাই থাকে। এহা বায়ুরে থিবা বিভিন্ন প্রদূষকর জটিল তথ্যকু এক সরল সংখ্যারে পরিণত করে যাহা সাধারণ লোককু বুঝিবারে সহায়ক হুয়ে। এই সূচকাঙ্ক সাধারণতঃ 0-500 মধ্যরে রহিথায়ে। এই স্কোর যেতে কম রহিব বায়ু সেতে স্বচ্ছ রহে, স্কোর যেতে বড়িব প্রদূষণ সেতে অধিক হেব। এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মাপিবার মুখ্য উদ্দেশ্য হেউছি বায়ুরে থিবা প্রদূষণর মাত্রা এবং এহা স্বাস্থ্য উপরে কিপরি প্রভাব পকাউছি সে বিষয়ে জনসাধারণঙ্কু অবগত করাইবা। ଏହି ସୂଚକାଙ୍କର ସ୍କୋର ଯଦି 0-50 ମଧ୍ୟରେ ରହୁଛି, ବାୟୁର ଗୁଣବତ୍ତା ଭଲ ଏବଂ କୌଣସି ବିପଦ ନାହିଁ। ଏହା ଯଦି 51-100 ମଧ୍ୟରେ ରହେ ଆମେ ସନ୍ତୋଷଜନକ କହିପାରିବା। ମାତ୍ର ସାଧାରଣ ଲୋକଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାଇଁ ସାମାନ୍ୟ ଅସୁବିଧା ରହିପାରେ। ଏହି ସ୍କୋର ଯଦି ଆଗକୁ ଯାଇ 200-300 ବା 300-400 ରହିଲେ ବାୟୁର ଗୁଣବତ୍ତା ଅତ୍ୟନ୍ତ ଖରାପ ସୂଚିତ କରିଥାଏ, ଯାହା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାଇଁ ମଧ୍ୟ ହାନିକାରକ ହୋଇଥାଏ। ସ୍କୋର ଯଦି 400-500 ରହେ ଜରୁରୀକାଳୀନ ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି କରେ ଏବଂ ଘରୁ ବାହାରକୁ ବାହାରିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ବିପଜ୍ଜନକ ଧରାଯାଏ। ଏହି ଏୟାର କ୍ୱାଲିଟି ଇଣ୍ଡେକ୍ସ ବାୟୁରେ ଥିବା 8 ପ୍ରଦୂଷକ ଯେମିତିକି ଧୂଳିକଣା PM10, ଅତିସୂକ୍ଷ୍ମ ଧୂଳିକଣା PM2.5, ନାଇଟ୍ରୋଜେନ୍ ଡାଇଅକ୍ସାଇଡ୍, ସଲ୍ଫର ଡାଇଅକ୍ସାଇଡ୍, କାର୍ବନ୍ ମୋନୋକ୍ସାଇଡ୍, ଓଜୋନ୍, ଏମୋନିଆ ଏବଂ ସିସାର ପରିମାଣ ସମ୍ପର୍କରେ ସୂଚାଇଥାଏ। ଏହାଦ୍ୱାରା ସହରରେ ବାୟୁ କେତେ ପ୍ରଦୂଷିତ ଏବଂ କେଉଁ କାରଣରୁ ବଢ଼ୁଛି ତାହା ସହଜରେ ଜାଣିହୁଏ ଏବଂ ଘରୁ ବାହାରିବା ନେଇ ସତର୍କତା ଜାରି କରାଯାଏ। ଆମମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଆମ ଆଖପାଖ ଅଞ୍ଚଳର ବାୟୁର ଗୁଣବତ୍ତା ବିଷୟରେ ଜାଣି ପ୍ରଦୂଷକ କେଉଁ ଉପାୟରେ କମାଯାଇପାରିବ ସେ ବିଷୟରେ ଚିନ୍ତା କରିବା ଆବଶ୍ୟକ।
1: ପରିବେଶ ସୂଚନା ଶୁଣିଲେ। ଆଜି ଏଥିରେ ବାୟୁ ପ୍ରଦୂଷଣ ଓ ଏୟାର କ୍ୱାଲିଟି ଇଣ୍ଡେକ୍ସ ସମ୍ପର୍କରେ କହିଲେ ଡକ୍ଟର ସମାପିକା ଦାସ। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ବର୍ତ୍ତମାନ ପ୍ରଚାର କରୁଛୁ ସମ୍ବଲପୁରୀ ଗୀତର ବିଶେଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉଦିଆଁତରା। ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ଶିବଶଙ୍କର ପ୍ରଧାନ, ସଙ୍ଗୀତ ବିଜୟ କୁମାର ବେହେରା। କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରଥମ ଗୀତ ଶୁଣନ୍ତୁ, କଣ୍ଠଶିଳ୍ପୀ ଶ୍ରୀକାନ୍ତ ମୋହନ ବାରିକ।

ইয়াদে বাবুসান মহান্তি আর সোহিনী মিশ্র গাইথিবা ই গীতকে শুনমা কথাচিত্র ডাহা বালুঙ্গা। গীতিকার নিজাম, সঙ্গীত অভিজিৎ মজুমদার।

ইহাদে শুনুন, তোর মোর কটি কথাচিত্রর গীত গাইছন দেবকৃপা মিশ্র আর অনন্যা, গীতিকার অরুণ মন্ত্রী, সঙ্গীত দিয়েছন প্রেম আনন্দ।

ইহাদে শুনুন এই গীতটা। গাইছন লতা মঙ্গেশকর আর এসপি বালসুব্রমণ্যম। গীতকে লিখিছন রবীন্দর রাওয়াল।

0: কার্যক্রমর শেষে শুনুন ই গীতটা। গাইছন লতা মঙ্গেশকর আর এসপি বালসুব্রমণ্যম, লিখিছন রবীন্দর রাওয়াল।
1: Six, five, four, three.

ফুল তো মন্দার লালে জর জর মন রসি যায় রঙ্গরে তার রঙ্গটা তাহার ছেলে বি সুন্দর আরে বাস্ত নাইন কাহু আদর বেকার এ ভাইয়া।

কালো ইটা মনর কথা লো, যাহা হেলে হেবা পছে জিমিগা, যাহা হেলে হেবা পছে জিমিগা, দেউ অছে কথা ইটা মনর কথা লো, ইটা মনর কথা লো।

0: তা ইদা দিন ওটা নামে গীত ওটা পাড় করাই কামলা যে এই গীত বন একা বকেন হনে পাড়নার
1: হ্যাঁ
0: একা বকেন পাড়নার
1: এই গীত বন যেতে বলে মানে কুঞ্চি তিরহাল হ্যাঁ বকেন হু বকেন তা গীত দিত
0: আচ্ছা হলে নামে তা যেন সামাজিক রীতিনীতি আতলি হু বকেন নাম গিটি পাঁচ লোক যেতে বলে নাম ভাই বাউসারি রক্কাল দাঁত কা বন্ধু গুঠিয়ার ঋণ মেহাল দাঁত নামে যেন কার্যগুঠি মানি হু বাকেন ভি যেতে জামারনার আর ওটা টেড়না গীত ভি পাড়নার যেতে
1: পাড়নার
0: হ্যাঁ হুতা নাক্কা দার
1: টেড়না তা উনে মানে আক্কা দাঁ কিন্তু পাঁচ লোক অক্কার টেড়না বা টেড়নার গীত ভাল লাগা দাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর গুঠি যেন গীত আতলি নাম পাড় দাঁত আর নাল দাঁত ভি অন্য গীত গুঠি আতলি নামে বেঞ্জা গীত
1: হ্যাঁ বেঞ্জা গীত আতলি
0: হ্যাঁ ঠিক আছে আকা দাহলে টিকে পাড় নাইলে মেনত নে
1: বেঞ্জা গীত ঠিক আছে পাড়।

0: দা ইন্নেগুঠি নামে তা ইন্নেগুঠি গীতু আত্রি নাম পাড়াল দাত আর নালাল দাত ভিজি আউ নামে সম্প্রদায় যেতকি ভি কুকায় কুকাতলার আড়ার অন্ঠানিয়া বারাল নার নালানার একাপেন কুকায় পাড়ালি একাপেন কুকুস পাড়াল দাস ইন্নে হেকরি ভি মানে পাড়া খাতরালি আর নাম নালাল দাত আর ইদাধীন নামে জিয়ানু নাম অন্টা আনন্দ উৎসব কামি করি নামে জিয়াবো নাগলি এগলি ইদান হুয়াল দাত তা নিম এই গীতু গুঠিন একখানে শিখরকার
1: এই গীতু গুঠিন নিজে ভাবারু পাড়াদা বেঞ্জা গুটি কুকার নালা রাখলি বেঞ্জা আকুন মালা নালু রাখলি তারপরে উল্লান মহা নালা লে আর বাকেন এমনি কাল কাম না লাগে বাকেন পাড়ালের গুটি বাকেন মেনা মেনা করি মানে এমনি পাড়ালাম
0: আচ্ছা নিম তেঙ্কার যে কুকা কুকু পুরা মহা বিতা তো নালা লিয়ার হাই কামালা এদের রাই নামে ই গীতুনু নামে ই হেলুনু কা নামে ই নালানু যে খালি কিন্দারাল কারর ফির ভি মাহা মাহা তপুরা নানা লিয়া
1: নালা লিয়া
0: এখানে এখানে ভাল লাগ গিয়া দাদা পায়রি বিজ্জা কালিয়া হনে বীরপুর তিনতি
1: হ্যাঁ আগলি মানে কানিয়া যেতেবেলে কানিয়া হওয়া বার হলে ভি কানিয়া আড়পা তারতা বর বর কুক তারতা মানে কুকা কুক মিশ্রি করি না হারা জিতা গীত পাড়ালে আর নিন জিতে কায়েন জিতন নিন জিতে কায়েন জিতন বলি করি গীত পাড়ালে আর
0: অর্থাৎ এখানে তু
1: হ্যাঁ
0: এখানে হারা জিতা গীত এখানে বালিয়ার
1: মানে গীতু বন মালা সাজাব না মালা আতলি
0: তা ইনে হেকরি এরকাদার যে নামে সম্প্রদায় নু ইনে নানা আর ভি হলে ভিন ভিন সময়ানু নামে ভিন ভিন পর্ব পর্বাণী মানি আর বেঞ্জাবত যদি নাম হনে ধার থালি নামে কুণা আলার গে ই মাঘ ফগুন জহগরি নাম নানাল দাত আজকাল বারো মাসি মানা কালি বাকি নামে কুণা সম্প্রদায়ের গে বেঞ্জা যদি বাল কাথালে মাঘ আর ফগুন পদ তারপরে পরে নামে পুষ্পুনি আতলি নাদু আতলি ফগুনপুনি আতলি ইবড়া গুঠিনু ভি নাম নাল দাত আর হু বাখেন ভি নাম নামে ধরতি পূর্তি নামে যেন পূর্বাপুরুষ আতলনার নামে পিতৃপিতা আবার ইভিন নাম পূজা নন্দাত আরু তামান তামে আশীর্বাদ নাম হি হদাত আই কামাল্লা আরু ই যেন ধরতি পুরথিন্তি যাহার নাম হাক্খাল দাত আদান আবার সমর্পণ কামনা পরে নাম আদান ওনাল দাত ওনাল দাত অন্য ভি নামে আতলি তা হু বাকেন ভি নাম নাল দাত আর হু বাকেন ভি গীতু পাড় দাত ওগুলা গঠিন আক্কা দরকার
1: বাল্লাকা দান্তা বাল্লাকা দান বোন হাই
0: অন্য ভি গীতু মানে ভি আতলি আই কামাল্লা হলে অন্টা কথা তেঙ্গর যে নিম যেতেবেলে ছোটটি রাজকার আর নিম বেঞ্জা এরালকার কা নামে পাড়া পাটকিনু যেতকি গুঠি কার্যগুঠি মানালিয়া হু বাকেন একখানে মানালিয়া আর আকুন গুঠি সামিয়া পরিবর্তন মঞ্জাকেরা দিন আলার গুঠি পাড়চার চাপিয়ার আর টিকে শিক্ষিত মঞ্চারিন বাকেন নামে পূর্বা পাতিনু যেনতা চালরালি আকুন হনে চালরালি কা বাদলারা কেরা দিন
1: বাদলারা কেরা দিন বাদলার পূর্বাপসনু যেনতা চালরালিয়া আকুন মালা চালু আনে আকুন বাদলা রেখে বহুত বাদলা রেখে দিন
0: হই হলে নামে যেনতা কি বেঞ্জা বাকেন যেনতা বেঞ্জরা খালিয়া রাখলিয়া আলার গুঠি তারপরে এখানে তাম নামে সাংস্কৃতিক যে রীতিনীতি আতালি নাম খালি কুনহার গুঠি তানু সামিল মানাল কাজ নামে আলার হি নামান বেঞ্জালিয়ার কিন্তু আকুন গুঠি নাম ভিন ভিন গল্লোর ইন ভিন মেহাল দাতারু ভিন ভিন জাগানু যেন মানে বেঞ্জা কাজ মানালি আবো দেখানে মানালি বাকি নিমা লাগি ভলকা নামে সংস্কৃতি বোধ আমরা কালি
1: আকুন মানে ই বোধ ভল মানে না সংস্কৃত নু যেটা মানালিয়া না কুনার ঘি হিসাব নু আদ ভর রাজার আকুন তা বামনার মানে গোল্লার বি বামনার আর কুনার বি বামনার হ্যাঁ কামলা আগেন তা বিহা বরু দলগা রাচা আর আকুন তা বিহা বরু দলগা তলি আগলি তা মানে মা বুয়ার কালিয়ার আগলি বহ এর আগে আকুন যে কুকু হাদার এরালার আগলি মা বাবার এরিয়ার হলে কুকস কি মন মজুর বানালিয়া সাতলো কালিয়ার ভর্তিয়া কানিয়া আন্দ্রালিয়ার আগলি আকুন তা পুরা মানে 200-300 গাড়ি ধরার কালার
0: তা ইন্নে গুঠি ধীরে ধীরে দেখি পরিবর্তন মানজিকিছি ইতাদি সৎ কথা যে সামিয়া যাহা তেঙ্গালি হনে ভি নামে কালা খাত্র কিন্তু ইতা নাহানা কথা যে নাম একাতক কত একাতক কেরকুন ঠিক দু আধ ঘন্টা লিমিটেশন আতলি তাদের নাম ভাবনা কথা আদান যদি নাম মা ভাবত ইন্না হলে পরবর্তী নাম পিঢ়ি বারর আর গে লাগান নাম হে সংস্কৃতি বন যদি নাম মা ইয়ত হলে আর গে লাগান নাম এদের কাম চিকাত হ্যাঁ আ কথার নাম ভাবনা কথা দু হলে আগলি পাড়া পাটকিন গুটি যেনতা সম্পর্ক রাচালার গানে কাকা বাবা মামা মানে মামু মাই নাম যেন বালদাত মামু নানা বালদাত যেন ওটা বন্ধন রাচার বড়িয়া লাগালিয়া ইথর হনে টিকি মাল্লা দিন বাগির লাগি গা এঙ্গা তো হনে লাগি নি মানে একান লাগি
1: মাল্লা দিন কোন হনে মানে মিলন মাল্লা দিন কোন আচ্ছা কোলা আকুন তা এনে কিছু বন হলে নিজের ভাই জি বললা যে হুস তেঙ্গাল দাস হুস ইন্দ্র কাউন্সিলা হুস তেঙ্গাল দাস যে হুনেই মানালি কথা আর আকুনা মিলন বন মাল্লা দিন
0: তা ই বজেন নামে ওটা যে সম্পর্ক গে ওটা রাচা বন্ধন যে মাল্লা আঙ্গি বাড়ুস পার্চকা দাস মাল্লা আঙ্গি ভাড়াঞ্জাস বুলি যেন তেঙ্গালি আর মাল্লা হেরুটা পিটন যেন গহ গহ মহম মানালিয়া হেরুটা হেরুটা দু কিন্তু আজকে মাধ্যম যেন তাঙ্গান নিজের ভাঞ্জাস কা নিজের বাড়ুস কা নিজের পুতরাস বুলি যেন রাচা হু আপনাপন যেন বালদাত নিজর পন হুদাত মাল্লা দিন হতকে এদের কারণ বুলি ভাবদার নিমা কানে লাগে এদের গে হন্যে মানালি গুঠি নামে সম্পর্ক বোধ টিকি হেতকি শক্ত মাল্লা দিন নিজর বাগির মাল্লা দিন টিকি পাতলা মানা কালি
1: হয় আগলি ভাঞ্জা কা বাড়ু যেনটা হবি আকুন মেনটেঙ্কার ভাঞ্জাস কা বাড়ুস কা দাদাস কা ভাই বারালা চলে মালা খো বলতি বার্তকা আসলা হেরোনটা বেদাত কা পিটত কা মানে মান্ডি জোড়ে বিতুকে আগলি কুন্না মান্ডি বাজকুন মানে আনে মানে
0: সপন দু
1: সপন
0: বাসি মান্ডি খালি রালিয়া
1: বাসি মান্ডি খালি রালিয়া আকুন আবদ মাল্লা দিন হ ইস বার্চকুনি দাদাস বার্চাস কা ভাইস বার্চাস কা বাড়ুস বার্চকুনি হ ইস তাকুন বড়ালা সার ঘাড়কে বুঙ্গাল দাস ইস কেন্দ্র হেরু পিটতলা হুন নেহি মানালি
0: আকুন যেনতা নেখিসান সামিয়া মাল্লা দিন আয় কমল আগলি যেনতা নাম বেঞ্জা গুটি কামালিয়া রেলি তিন দিন চার দিন তক বেঞ্জা মানালিয়া ইন্না অন বিড়িন্তি বেঞ্জা মুঞ্জরা কালি
1: মুঞ্জরা কালি
0: আগলি পাহি ওনটা বার্চকুন অন্দুল দুই দিন রালিয়ার কিন্তু ইন্না আকুন বারসালি ঘাড়কে বুঙ্গা কাল দাস তা হনে সম্পর্ক বোধি মানে হেতকি বন্ধন হেকরি মাল্লা দিন তা যাহা বি মান্না সমিয়া তাহলে পরিবর্তন মানালি তা ইন্নে যদি নামে ভিতরে যদি ইন্নে সম্পর্ক বোধ ঠিক হিসাব নু মার হলে নামে ভবিষ্যৎ নু নামে সমাজ বোধ নামে যেন আলার আতলনার নামে ওটা যেন নাম কুড়াত নামে ভাষা আতলি নামে সংস্কৃতি আতলি ইস এঙ্গে আলাস ইস এমহে গঠানতা আলাস বলি নাম ওটা রাই আবদ কানে মানো বলি নিমে চিন্তা বাড়ি
1: হ্যাঁ মানে নাহা কুড়া সমাজ ভাই জামাত মানে নাহা পরম্পরা বন উইয়ত বলি মানে উইয়ত নাহলে ভাল মানো দেনে বলি ভাবালা
0: হ্যাঁ জি বলে তো আশা নানব যে যাহা বি নামে ভাই ভুঁড়ি উঠে মেনালার এই কার্যক্রম নামে কুড়ার গে ওটা যেন একতা আতলি নাম কুড়াত নামে আলারি নাম সাউটত নাম আগলি হত আর নাম তা মানে কানে কি ফির মিয়া গে তাইয়াঙ্গত আকাথার নাম ভাবনা কথা আর নামে পাড়া পাটকিন যেতকি আতলদাত সাহায্য সহযোগ কামি কি যেতে নাম যেতে সাঙ্গে যদি উন্নতি কাম থালে যেতে লাগান ভল মানো আর নামে সমাজ অনটা বড়িয়া সমাজ হিকরি বার নাম লানু ফির ঘায় তাকে কুকুটেক ধন্যবাদ ইনা বার্চকার আর নিমে দুইপদ কথা তেঙ্কার আর গীত ভি ভাই ভুঁড়ি গুঠিয়ার মেনতাকার আদকে লাগান আকাশ বাণী তার্তি বহুত বহুত ধন্যবাদ জুহার
1: জুহার
0: হলে ইন্না বৈঠকি গীত বন মেনত ই বৈঠকি গীত বন পরিবেশন নাঞ্জকানার মধুসূদন পিং আউ তামে দল আবড়ার মঞ্চার দুলার পিং সুধাকর পিং পিমি পিং ভগবান পিং শ্রীবৎস পিং কমল পিং শুভা পিং প্রমীলা পিং আউ ঝর্ণা পিং।

0: কার্যক্রম মানে শুনবে
1: শুনেছো না?
0: নিয়মিতভাবে।
1: নিয়মিত রজন আমার নিয়মিত রাও,
0: যা হোক,
1: রাজকৃষ্ণ মহারণা বি আছে, শ্রোতা আছে, বিক্কি আছে, তার বাবু
0: আজ্ঞা আজ্ঞা
1: আও আছেন, আজ্ঞা বন্যপ্রভা ভৌনি আমার পটাপটি নিয়মিত শ্রোতা, তার ফোন নাই লাগবা আজ্ঞা,
0: আজ্ঞা আজ্ঞা।
1: সে উধারি কল মারুজন খালি,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক
1: খালি
0: ঠিক
1: উধারি মারুজন আজ্ঞা বন্যপ্রভা ভৌনি।
0: ঠিক আছে, আপনার পছন্দের গীতটাকে শুনি নাও দিহাদে।
1: চিত্তরঞ্জন পুরোহিত, ডালবিন আছেন, তার ভাই সত্যভামা পুরোহিত,
0: আজ্ঞা আজ্ঞা
1: শ্রী শ্রোতা আছেন ডালবিন, ঠাকুর পুরোহিত আছেন ডালবিন,
0: আজ্ঞা
1: আও আছেন আজ্ঞা আমার পুরোনা শ্রোতা পঞ্চানন পঞ্চ রবীন্দ্রনাথ মেহর,
0: আজ্ঞা।
1: আহরি পুরোনা আজ্ঞা শ্রোতা মানে বহুত আছেন, না মানে কেতে কহমা,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আপনার সমস্ত ডেডিকেট করবে আজ্ঞা,
0: নিশ্চয় নিশ্চয়, আপনার পছন্দের গীতটাকে সমস্তকর সঙ্গে মিশিকি
1: বহুত দিন
0: শুনুন।
1: আজ্ঞা বেজি ছিল লগাই না হতলা, আজ টিকে ফ্রি মিললা বলে লগাই গেলি আজ্ঞা,
0: ঠিক ঠিক, যা হোক, খুশির বিষয়ে শুনি নুন
1: আজ্ঞা
0: গীতটা।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার।

0: हेलो हेलो। हाँ, किए कहते परिचय देवे?
1: कुम्हारी नो प्रशांत कुमारी कहूँ आज्ञा।
0: प्रशांत भाई, आपणकर लाउडस्पीकर देकर कथा लगुछन कि? अच्छा, गाँटा केन कहले? कुम्हारी। हाँ नमस्कार आज्ञा, केन गीत शुणबे पहला कह दउन। নিশ্চয় দেমা। বাকি প্রশান্ত ভাই কহুন, নিজের বাবদে টিকে কহুন, আপন কাণা করুছন কাণা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কহুন আজ্ঞা। আজ্ঞা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শিব মহাপ্রভু জগন্নাথ মন্দির কে অনা হাসি? আচ্ছা
1: তারপরে সে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে তাঙ্কু টিকে বরণ করা যিবা, পূজা
0: হ্যাঁ
1: অর্চনা করা গরি তাঙ্কু মন্দির ভিতরে প্রবেশ করা হেছি।
0: আচ্ছা আচ্ছা
1: আর সে মন্দির
0: হ্যাঁ
1: তারপরে জগন্নাথ মহাপ্রভু মানে তিনি মহাপ্রভু
0: হ্যাঁ
1: সুদর্শন সাঙ্গরে বাহারছন।
0: ওহো
1: জগন আমার কালেশ্বর বাবা যেন অছন সে বলরামকর সাঙ্গে তারপর রথরে বসছন,
0: আচ্ছা আচ্ছা। ও তাহলে তো এটা আপনার কুমারীন গোটে নিয়ারা পরম্পরারে মানে রথযাত্রাটা হচ্ছে?
1: কিংবদন্তী অনুসারে
0: আজ্ঞা
1: যেটা আমার গাঁরে প্রথম রথযাত্রা হেলা
0: হ্যাঁ হ্যাঁ
1: জগন্নাথ মন্দির না
0: আচ্ছা
1: আমার গাঁর গঙ্কিয়া মহাদেবঙ্কু নেইকিরি
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আরম্ভ করেছিলেন রথযাত্রা।
0: ওহো
1: সেথির লাগি সে পরম্পরাকে বজায় রখিকিরি
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: সবুদিন তাহলে মহাদেব আসন গোটে শোভাযাত্রারে
0: আহা
1: তিনটা রথ যেটা আছে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: যে মহিলা মানে চৌধুরাঙ্ক রথ টানা টানছ
0: বলে আপনকর কুম্ভারী নবী তিনটা রথ চালুছি?
1: তিনটা তিনটা রথ আছে
0: আচ্ছা
1: বলে মহিলা মানে চৌধুরাঙ্ক রথ টানছন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: যুবক মানে পিলা মানে যেন মানে আছেন জগন্নাথঙ্ক রথ টানছন,
0: আজ্ঞা
1: বাকি বুজুর্গ মানে যেন মানে মানে
0: হ্যাঁ হ্যাঁ
1: বয়স্ক লোক মানে সেমানে বলরামঙ্ক রথ টানছন।
0: তার সাঙ্গে ভগবান শিব বি বসিথিবে। যা হো, বহুত বঢ়িয়া কথাটে, নূয়া কথাটে শিখবাকে পড়লা। আপনকর মানে কুম্ভারীরে এন্তা রথযাত্রা হেসি বলি প্রায় লোক তো নাই জানিথিবে। আমার যেন শ্রোতা বন্ধু মানে জানবার লাগি চাহুছন কুম্ভারীর এই জগ মানে রথযাত্রার পরম্পরাটা, সেমানে নিহাতি ভাবে কালি কুম্ভারীকে পৌঁছবার কথা। আজ্ঞা যা হো, আপনকর রথযাত্রা শুভঙ্কর হউ, সুখময় হউ জীবন আপনকর। প্রভু জগন্নাথ বাবা মহাদেব মা সুভদ্রা বলভদ্র জিউ এমানে সমস্তে মিশিকি আপনার আশীর্বাদ করুন, আউ আপনার গাঁর রথযাত্রা বহুত বঢ়িয়া হোক। আজ্ঞা আজ্ঞা ঠিক আছে, আপনার গীতটাকে শুনে নেন ইহাদে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ আজ্ঞা আজ্ঞা আজ্ঞা
1: রোহিণী মেহের, পঞ্চানন পঞ্জ বিহার, সুবল সাহু, উপেন্দ্র সুনা, সত্যভামা মেহের, লিঙ্গরাজ মেহের,
0: আজ্ঞা
1: রাধাকান্ত ভৈ,
0: হ্যাঁ হ্যাঁ
1: চৈতন্য পটেল, সবকু ডেলিকেট কর্মা আমার
0: নিশ্চয় নিশ্চয়। আমার সবু শ্রোতা ভাই ভৌণী মানে আপনকর বন্ধু বান্ধব জ্ঞাতি পরিজন যেতকি অছন সমস্তঙ্কর সাঙ্গে মিশিকরি আপনকর পছন্দর গীতটাকে শুনি নেব। আজ্ঞা আজ্ঞা
1: নমস্কার আজ্ঞা
0: নমস্কার।
2: টিকে ছয়ি টিকে লাজ টিকে রুসা।

0: দিনে আসি কিনা আমার যাত্রাটা,
1: ওহো আচ্ছা,
0: মানে ভটলির রথযাত্রা সরি বা আমার ডেঙ্গাটা কি সরি বা তারপরে আমার ইনটা আসে।
1: আচ্ছা, বইলে কালকে কেন কি যাওছন?
0: দেখমা যদি সুবিধা হবা ভটলি কে যিমা।
1: আচ্ছা ঠিক আছে, আপন রথযাত্রা উপভোগ করুন, প্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রা মা আপন মানুষ আশীর্বাদ করুন, আমার সব শ্রোতা ভাই ভী মানুষ এক করি রখি থাউন।
0: হ্যাঁ আজ্ঞা,
1: আজ্ঞা আও ঠিক আছে, আপনার পছন্দর গীতটাকে শুনে নাও।
0: হ্যাঁ না মানে টিকে কথা আজ্ঞা,
1: কোন
0: যশবন্ত পাই উপেন্দ্র সুনা তেইরাম দ্বীপ আমার শঙ্কর মেহের দেবরাজ মেহের লিঙ্গরাজ মেহের রবীন্দ্রনাথ মেহের স্বর্ণপ্রভা কর হরেশ বড়ুয়া চিত্রসেন সবল মনোজ পটেল নাগু পাত্র আউ গরিবকর্ণ এটা বহুত অছু আজ্ঞা।
1: হ্যাঁ হ্যাঁ, আমার তো শ্রোতা ভাই ভৌণী মানে ভরিছন নেই, সব শ্রোতা ভাই ভৌণী মানকর না নেবারটা বি সম্ভব নাই হই পারবার, তেণু কেহি মন দুঃখ নাই করিকিরি সমস্তঙ্কু আমি ডেডিকেট করদেমা গীতটা, আউ সমস্তে মিশিকিরি শুনমা।
0: হ্যাঁ
1: আজ্ঞা আজ্ঞা, নমস্কার।

শ্রোতাবন্ধু, ভারতীয় রাজনীতি ইতিহাসে এপরি খুব কম নেতা অছন্তি যেউমানে বিনা কোনসি উচ্চশিক্ষা কিংবা রাজনৈতিক পরিবার সমর্থন বিনা কেবল নিজের নিঃস্বার্থপর সেবা এবং অদ্ভুত দক্ষতা বলরে সর্বোচ্চ শিখরের পৌঁছি পারিছন্তি। তেবে শ্রোতাবন্ধু, এই রাজনীতি ইতিহাসে সেই বিরল ব্যক্তিঙ্ক মধ্যরু কে কামরাজ থিলে অন্যতম। সে তামিলনাড়ুর পূর্বতন মুখ্যমন্ত্রী তথা জাতীয় কংগ্রেসর পূর্বতন অধ্যক্ষ থিলে। কুমারস্বামী কামরাজ 1903 মসিহা জুলাই 15 তারিখরে তামিলনাড়ুর বিরুদ্ধনগরঠারে এক অতি সাধারণ গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিলাদিনরু বাপাঙ্কু হরাইথিবা কারণরু পরিবার আর্থিক বোঝ তাঙ্ক উপরে পড়িথিলা, ফলরে সে বিদ্যালয় ছাড়ি কাম করিবাকু বাধ্য হইতিলে। মহাত্মা গান্ধীঙ্ক বিচাররে সে অনুপ্রাণিত হয়ে খুব কম বয়সরু ভারতর স্বাধীনতা সংগ্রামে ঝাঁস দিয়ে 1954-1963 মসিহা পর্যন্ত সে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভাবে কার্য তোলাইলে। এতিমধ্যে সে শিল্পর এবং জলসেচন তথা বিদ্যুৎকরণের বিকাশ করেছিলেন। তাঁকর শাসনকালকু তামিলনাড়ুর স্বর্ণ যুগ বলে কুহযায়। নিজে উচ্চশিক্ষার বঞ্চিত হয়ে সে রাজ্যের প্রত্যেক গরিব পিলার শিক্ষাকু সুলভ করা প্রথম থরপাই বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন যোজনা মিড ডে মিল স্কিম আরম্ভ করেছিলেন, যদ্বারা গরিব ঘরের পিলামানঙ্কু খালি পেটরে রহিবাকু পড়িব নাহি। এহা সহিত সে পিলাঙ্কু মাগণা পোশাক এবং বহিপত্র দেবার ব্যবস্থা করেছিলেন, যদ্বারা রাজ্যের সাক্ষরতা হার আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পাইতিলা। 1963 মসিহার সে প্রধানমন্ত্রী নেহরুঙ্কু এক ঐতিহাসিক প্রস্তাব দিয়ে যা কামরাজ যোজনা নামে বিখ্যাত। এই যোজনা অনুযায়ী ক্ষমতার থিবা বরিষ্ঠ নেতা মানে নিজ নিজ মন্ত্রী পদরু ইস্তফা দেই সাংগঠনিক কাজ করিবা উচিত বলি কহিতিলে, এবং সে নিজে মন্ত্রী পদরু ইস্তফা দেই এহার এক উদাহরণ সৃষ্টি করিতিলে। এহাপরে সে জাতীয় কংগ্রেসর অধ্যক্ষ হইতিলে। 1976 মসিহার তাঁকর নিধন পরে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন মরণোত্তর তাঁকু প্রদান করা যাইতিলা। জুলাই 15 তারিখরে তাঁকর জন্মবার্ষিকীকু তামিলনাড়ুরে শিক্ষা বিকাশ দিবস ভাবে পালন করা যায়। ক্ষমতার শীর্ষরে থাই মধ্যে সম্পূর্ণ নিরাড়ম্বর তথা সম্পত্তিহীন জীবন বিতাইথিবা কে কামরাজঙ্ক সচ্চরতা ও নিঃস্বার্থপর সেবা আজির সমাজ তথা রাজনেতাঙ্ক পাই এক মহান প্রেরণা।

0: নানি, জুহার গো।
1: জুহার জুহার। এ বুয়া, বড়া দিনু ভেটঘাট হলাই তা বল।
0: হয়ে মুই ভি খুঁজুছে, হেলে ঘরু তো বাহারি না পারবার কে কাঁ করবার। বৈঠকি কে কেতে দিনু মুই ভি না আসতেই, আসমি আসমি বলুছে,
1: ফুরসত নাই বল।
0: ফুরসত
1: কাঁ করু ইহা চিন্তা দেখিটা, আমার ভরদর কবার বুতা করবার সমিয়া হয়। হ্যাঁ, কাহাকে কেতেবেলে মিলুছে কে? মুই ভি যেতেবেলে টিকে সমিয়া মিলছি বলতো, যাইসি গা বৈঠক আডু বুলি আইমা বলছি। এটা বলে ভেট পড়লাম বল,
0: বলে আজ জেনতে হলে বি কাম উসরেই করি, বৈঠকি কে জিমি মানে জিমি বল।
1: এ হেনতা বইলু বল।
0: হয়
1: হুম,
0: যে যাহা করব কর, মুই তো আজ বৈঠকি কে জিমি।
1: বনে কলু শুন তো, বৈঠকি গাইলে বনে কথা দুই পত্র যাহা লাগমা লাগমা দুঃখ সুখ তো এসু। কেতে কথা জানি এসি কহ তো?
0: কিতে জিনিস জানি এসি, মনটা পড়ছা লাগছি, আর পুরা সুখ দুঃখ যেন বাঁটসু নাই,
1: এটা
0: বড়েটে কথা।
1: গোটে গাঁ থি থাই করি হলে কাহাকে কে কেতেবেলে ভেটঘাট হই হউছে, নিজর তো কবার বুতার নু নিজকে ফুরসত নাই নো, এ কি নে?
0: আজকালি সে গাঁ থি গলে বি লোক মানকর আমর মানকর এন্তা কাম হি গলানো, এন্তা হি গলানো যে নিজর ঘরর কবারটায় দেখি না নিজে বসত বাগি হেলা।
1: হ্যাঁ, পরে এ দেখ আজকে কাঁ হেলা জানিছু? এ কপিল আসিছিলা আমার ঘরকে।
0: হয় কাঁ করি গো?
1: সে টিকে বড়িয়া কাম নে করছি কে। হ্যাঁ, বেলে আইথিলা আরু তোর দাদাকে বইলা কি নে, দাদা আরু কিছু পয়সা কুড় দেইছি তু বেলে কিছু সামান টিকে ঘিনমি বলুথিলা। আজকাল তো জানিছু কেতনি কেতে বদলি গলানো, সবু করবার জিনিসপত্র যন্ত্রপাতি মানে সবু অলগা অলগাটা নুয়াটা নেই মিলুছে কে। আর সে তার বাপ যা অমলু যেটা থিলা হেতি কাম সে কর্মি বেলে হবা বেলে ই বলে দেখুছু তো, মুই হেলে কেনু পাইমি, মোটা তো মতে নিয়ন্টে তুই যেতকি মাগুছু যে, আৰু কাণ কাণ সুবিধা কেন অছে বোলে ৰহ পচৰা মা বোলুথিলে।
0: হ্যাঁ, বেলে হেতার কথানু মতে মনে পড়লা বল তো, হে সে আর গাঁর যেন মাখনু অছি না আসি কে, ইনকে ভি আসুথিলা কেতেবেলে, তার ঘর কাণা হেলে ইনকে ভি আমার হাটকে ভি না আসুথিলা ধরি করি। বেলে সে মাখনু কে হেন আমি গোটে বিয়া ঘর যাইথিলি বল তো, বিয়া ঘর যাইথিলি হেন তাকে ভেটিথিলি, বেলে সে গাঁথি কেড়িটে দোকান দিয়েছে
1: সত্যি কে।
0: হ্যাঁ, বেলে সবু কাঠর সামান রখিছে, আউ সবু বড়িয়া বড়িয়া জিনিস মানে সবু বড়িয়া রখিছে, বেলে গলি নুয়া নুয়া রকমটা বেলে সবু বসলি তার ঠানে, বেলে মুই সেনু তাকে পচরালি কি কিনতা এতকি কল বড়িয়া লাগলা দেখি কিনা এতকি কল যে, আর কিনতে কল কহিলি, বেলে সে মতে বতালা।
1: কেন বতালা?
0: কি আমার প্রধানমন্ত্রী বহুত সুবিধা করিছন আমার মানক, মানে যেন মানে আমার বাপ অজা অমলর কাম মানকু আমি করি চালিছু, যেন মানে আমার যেন আমার পারিবারিক কামকে যেন মানে আমি করুছু,
1: এই যেন আমার যেন কৌলিক বৃত্তি মানে
0: কৌলিক বৃত্তি যেন।
1: ওহো বুঝলি,
0: বলে সেথির লাগি পরে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা রখিছন। হ্যাঁ
1: হ্যাঁ,
0: হেনটা সব কাম যেনটা আমার কুমার কাম হেলা কি আমার
1: বড়িয়া কাম হেলা,
0: হ্যাঁ হ্যাঁ হেলা কি আমার
1: তাঙ্গর পারম্পরিক কাম মানে
0: বল, হেনতা কেনসি বি পারম্পরিক, হেনতা 18টা পরি পারম্পরিক কাম লাগি সরকার সাহেজ দউছন।
1: দেখতো কত বড়িয়া কথা,
0: যদি আমার সেই যে জিনিস পত্র ঘিনমা সে কাম
1: কর, যন্ত্রপাতি মানে
0: যন্ত্রপাতি মানে যেটা মানে আমার লাগি থিসি সেথির লাগি বি সরকার সাহেজ দউছন হেলা, আর আমি সে আমার পারম্পরিক কাম কে আমি বজায় রাখি কিনা যেটা আককে নামা সেথির লাগি বড় ব্যবসায় যদি করমা সেথির লাগি বি সরকার
1: ঋণ সুবিধা করছেন। এতকি কথা আছে বল। হ্যাঁ,
0: বলে সে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা থি সেটা ঋণ আনলা, আউ
1: কম সুধতি বল,
0: কম সুধতি আর সুধ ফের রিহাতি বি আছে।
1: এতকি জিনিস আছে, এটা আমার যেতে ভাই বোন মানে অছন তাঙ্কর যেন কৌলিক বৃত্তি আছে, যেটা কে বড়িয়া কাম করুছে, কে লুরা কাম করুছে, কে সুনারি কাম করুছে, কে কপড়া বুনুছে, সেথি লাগি বলিকরি তাঙ্কর তাঙ্কর যেন ব্যবসায় আছে সেটা আগকে বড়াবার লাগি।

0: ইবা কে কে এটা?
1: রকত ঝোল খাই পড়ছে
0: পানি মার নগা আর পানি টিকে পি দে
2: বাবু এ বাবু বাবু বাবু
0: পিবা পানি টিকে পি পকা তো
3: চোর চুরাটে হইতিবা গোবা কেন ঠানু চুরালা বেলা ধরা পড়িকি মার খাইতিবা
0: তোতে এটা চোর বাগি লাগুছে নাই
2: ওহো চোর হও কি চোহার হও দেখো চো বিচরা চেতা হজে দিছে ফের ফের মুড়ু রকত বাহরুছে
0: চোর হেলে বি আমার এটা কর্তব্য হ্যাঁ ই কেনতা খুরি ভল হই যাইতা বলে
2: হে মহাপুরু ই পিলাটার চেতা ফেরি আসু হে মা মেটাকানি তুই তুই পিলাটাকে বচে দে মা বচে দে
0: পিলাকে দেখলে কেহি চোর বলি করে নাই কই পারে মতে লাগুছে ইতার নো চোর মানে পিটি পিটা করে সব লুটি নেইছন এ মুরলি মুরলি
3: ও
0: যা তো বেটা যা ডাক্তার বাবুকে ডাকি আনবু যা
2: যা যা বেটা জলদি যা জলদি যা
3: ডাক্তার ডাকলে লেট হয়ে যাবা যাও ডাক্তারখানাকে নেই যা যাও
0: হ্যাঁ হ্যাঁ ঠিক কইছো যাও ধর বেটা ধর তো বনে করে ধর
3: মুই সে লখন রিক্সা বালাকে ডাকি আনুছে
0: যা যা যাতে না জলদি যা যা তপ মতে তো এটা গোটে বড় ঘরের পিলা লেখা লাগুছি
2: বড় ঘরের হেউ কি ছোট ঘরের হেউ দেখো তো বুপরা হোস ফিরবার নাই কেন্তি কি মহাপুর বচে দিতে বইলে গোটে জীবন বচি যেতা
0: বচি যিবা রে বচি যিবা তপ জরুর বচি যিবা
3: বা আয়লা নো রিক্সা
0: আয়লা নো
3: ধর ধর তো ধর
0: ধর তো বেটা
3: হ্যাঁ ধর
0: সেড় ধর
3: হ্যাঁ
2: দেখ দেখ মুরলি বা ডাক্তার বাবু কে বনে কি উষ দেবা কে কব এটা এটা তো মোর পু বাকি রায় যে মানে পিলাকে এমতি পিটিছ হে মানে অনমনুষ্য হলে বলি কি আমি তো আর হেনতা নাই হে পারু মোর মোর হে পু কে বঞ্চাবার লাগি দরকার পড়লে খুন বি দেই দেব হ্যাঁ এটা এটা মুই কউছে এটা এটা গোটে মা কউছে
0: ওহো হেনতা নাই হত পো জনে জনকর জীবন নেমি বলে কেভে নাই নেই পারে এটা এ সহজ কথা নুয়ে সে রে মহাপুরু নাই চাহলে কিছু নাই হই পারে
3: এ বা চাল গো চাল জিমা জলদি ধরত হ্যাঁ
0: হ্যাঁ চাল চাল হেড়ু ধর ঠিক করে বল করে লব
3: হ্যাঁ ধরলি না
0: চাল চাল চাল চাল

0: ବୋଇଲେ କାଲ ବମ୍ବେ 6-4 ଦେଇଥିଲା ନାଇଁ, ଆଉ ଭୂତନାଥ 8-6। କାଁ କରବ ବୋ, ମାସ ଯାକ ଖେଳିଲେ ବି 2 ଦିନ ଭାଗ୍ୟ ରହୁଛି। 3-2-5-1 ଇ ନୂଆ ଭୂତନାଥ ତ ଭାଗ୍ୟ ଖରାପ କରିଦେଲାନ। କେତେ 3-3-6-6-1-7। ସାପ ଆର୍ ଡମରୁ ଠିକ ଅଛେ। ହଁ 2-3-5 ଆଜ୍ 5 ସିଓର ହେ।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା।
2: କେ କେ?
0: ମୁଇଁ ବୋଇଲେ ସଭେ ମୁଇଁ, ତୁଇ କେନ୍ ମୁଇଁ ଆଉବ?
1: ମୁଇଁ ଚୌଧୁରୀ ରନବିଡ଼ା।
0: କାଁ ବିଡ଼ା? ପାନ ବିଡ଼ା ହବ? ତୁଇ ରନବିଡ଼ା ହ କି ପାନ ବିଡ଼ା, ଯାଏ ବିଡ଼ା ବି ହ, ଇନକେ କାହିଁ ଆଇଲୁ?
1: ଆଜ୍ଞା କାଲିଠାନୁ ମୋର ପୁଅ ଘରକେ ନିହେ ଆସେ।
0: କାଣା ଛୁଆଟେ ଆଏ କେଁ?
1: ନାଇଁ ଆଜ୍ଞା, ଜୁଆନ ପିଲାଟେ ଆଏ।
0: ଜୁଆନ ପିଲା ବୋଇଲେ ବୋଇଲେ କାହା ସାଙ୍ଗେ ଲଟର ପଟର? ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ଶୁନ ଶୁନ ଶୁନ, ଇ ପୁଲିସ ର DIG ଝି ସାଙ୍ଗେ ଲଟର ପଟର ନାଇଁ ହେଇତ?
1: ନାଇଁ ଆଜ୍ଞା, ମୋର ପୁଅ ହେନ୍ତା ପିଲା ନୁହେଁ। ସେ ମୋର ପୁଅ କେ କେହି ହେ ଏରିଆ ଥି ଆପତ ନୁହେଁ ଦିଅନ୍ତା।
0: ହେ ଏରିଆ ବୋଇଲେ ତୁମେ କାଣା ହେ DIG ର ଘର ପାଖେ ରହେସ?
1: ନାଇଁ ଆଜ୍ଞା, DIG ର ଘର ପାଖେ ମୋର ପୁଅ ପାନ ଦୁକାନ ଦେଇଛି।
2: କାଁ ବୋଇଲୁ? କାଁ ବୋଇଲୁ?
1: କାଁ ହେଲା ଆଜ୍ଞା?
2: କିଛି ନାଇଁ, କିଛି ନାଇଁ।
1: କେନ୍ତା କର୍ମୁ ଆଜ୍ଞା?
2: କାଣା କର୍ମୁ
0: କାଣା କର୍ମୁ, ଯେନ୍ଟା ଗଲାନୁ ସେଟା ଆର୍ ଫିରି ଆଇବା କେଁ? ମାନେ ମାନେ ଜୁଆନ ପିଲା, ଜୁଆନ ପିଲା ଟୁକେଲ ସାଙ୍ଗେ ଉଦଲିଆ ପଲେଇ ଦେବା ବେଲେ ସେ ଆଉ ଫିରି ଆଇବା କେଁ?
1: ନାଇଁ ଆଜ୍ଞା, ଆପଣ ନାଇଁ ଜାନି, ମୋର ପୁଅ ଏକଦମ ସୁତର ହେ, ଇନ୍ତା ଲନ୍ଦର ଫନ୍ଦର ଥି ନାଇଁ ଥାଏ।
0: ସୁତର ପିଲାମାନେ ବଢ଼ା ଗୁପ୍ଚୁପ୍ ଶୈତାନ ଥିସନ୍ ବୋ। ଯା ଯା ଦେଖବୁ, ଯା ଯେନ୍ ଟୁକେଲ ସଙ୍ଗେ ତୋର ପିଲା ପଲେଇଛେ ସେ ବି ଗୋଟେ ସୁତର ଟୁକେଲ ହେଇଥିବା।
1: କେନ୍ତା କହୁଛନ୍ ଆଜ୍ଞା, କାଲ ରାତି ପରେ 9 ବଜେ ତକ ଦୋକାନ ଥିଲା ବୋଲି ତାର ସାଙ୍ଗଟେ କହୁଥିଲା।
0: କେବେ ହେଇ ନାଇଁ ପାରେ, କେବେ ହେଇ ନାଇଁ ପାରେ, କାଲ ରାତି ମୁଇଁ 8:30
1: ରାତିର 8:30 ବଜେ।
0: ମାନେ ମାନେ କାଣା କି କଥା ହଉଛେ, ରାତି ରାତି 8:30 ହେଡ଼େ ହେଡ଼େ ମୁଇଁ ପେଟ୍ରୋଲିଂ କରୁଥିଲି। ମୋର ମନେ ଯାହା ପଡ଼ୁଛେ ହେନ କେହନି ଦୋକାନ ଖୋଲା ନଥିବ
1: କେହେ ଜାନେ ଆଜ୍ଞା, ହେଇଥିବା ଯେ କେନ୍ତା କର୍ମା ଆଜ୍ଞା, ମୋର ପୁଅର ଖୋଜ ଖବର ଟିକେ କେନ୍ତି ଲଗେଇ ହବା?
0: ଖୋଜ ଖବର ନାଇଁ, ଖୋଜ ଖବର
1: ଜୁହାର ଆଜ୍ଞା।
3: ଜୁହାର ସୁକ୍ରାମ, କାଣା ହେଲା?
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ଏଇଟା ସେ ପିଲା।
3: କେନ୍ ପିଲା?
0: ସେ
3: ଓହୋ, କାଣା ସେ ଲଗଉଛ ହୋ ତୁମେ?
0: ସେ ମାନେ ମାନେ ମାନେ ସେ ପିଲା ପିଲା ମାନେ ଇତର
1: ବା
0: ବା ନାଇଁ ନାଇଁ, ଇତର ପୁ ଇତର ପୁ
3: ଓହୋ ଇଡିଅଟ
0: ସାର,
3: ବୁଆ ପୁଅ ପୁଅ ବୁଆ ଛୁଆ, କଣ ବୟା ହେଇଗଲ ନକା ହୋ ତୁମେ
0: ସାର?
3: କାଣା ସାର? ସାର ଏ ସୁକ୍ରାମ
0: ଆଜ୍ଞା,
3: ତମେ ଗୋଟେ କାମ କର
0: ସାର,
3: ତୁମେ ଚୁପଚାପ ଯାଇକରି ହେ ବେଞ୍ଚ ତୁ ବସ ବଜ।
0: ଯାଉଛେ ସାର, ବସିଛି
3: ହେଲା
0: ସାର।
3: ଏ ବୁଢା
1: ଆଜ୍ଞା,
3: ଇଆଡ଼େ ଶୁନ
1: ଆଜ୍ଞା।
3: ହଁ କାଣା ହେଲା?
1: ମୋର ପୁଅ ଆଜ୍ଞା।
3: କାଣା ହେଲା ତୁମର ପୁଅ?
1: କାଲ ରାତି ନୁ ଘରକେ ନିହେ ଫିରେ।
3: ତ କାଁ କର୍ମା, କାଲ ରାତି ନୁ ତୁମର ପୁଅ ଘରକେ ନୁହେଁ ପରେ ତ ମୁଇଁ କାଁ କର୍ମି? ମୁଇଁ ଦେଖୁଛେ ତୁମେ ମାନେ ଆମକୁ ଆର ଶାନ୍ତି ତି 5 ମିନିଟ୍ ବି ବସି ନାଇଁ ଦିଅ। ଇ ଟିକେ କଥା ତି ତୁମେ ଥାନା ଦିଶୁଛେ ନାଇଁ? ସବେ ଦୌଡ଼ୁଛ ଥାନା କେ ଟିକେ କାର କାଣା ହେଇଗଲେ? ଆରେ କାର ପୁଅ କେନ୍କେ ପଲେଇ ଗଲା, କାର ଟୁକେଲ କାର ସାଙ୍ଗେ ଉଦିଲିଆ ପଲାଲା, କାର ଗାଏ ହଜିଗଲା, କାର କୁକୁରକେ କାର ବିଲେଇ ଚାବି ପକାଲା, କାର କୁକୁରାକେ କିଏ ଚୁରେଇ କରି ଖାଇନେଲା, କାର ଚରେଇ ଉଡ଼ିଗଲା। ରାମ ରାମ ରାମ ରାମ ମାଏ କି, ଏ ପୁଲିସ ନୌକରି କରବାର ନୁ ତ ବନେ ଆଏ କେନ୍ସି ହୋଟେଲ ଟି ଯାଇକରି ନାଇଁ କପ୍ ପ୍ଲେଟ୍ ଧୁଇବାରଟା।
1: ଯେ କାଣା ଆଜ୍ଞା, ପଛେ ଆଇମି?
0: ହଁ ତୁମେ ପଛେ ଆଇଲେ ବନେ ଏତା।
3: ଚୁପ୍ କର, পছে আলে মনে হতা পছে আলে কানা তোমার মুড় কথাটা কমি যিবা
1: কেনতা কর্মি সিনে আগে
3: কেনতা কর্মি সিনে শুনো অযথা গুটে তুমি দিমাগ চাপি যাইন তুমি গোটে অর্জি লেখি করে দিও আর অর্জিতে তোমার না গাঁ পিলা না পিলা কেনু কেতে বেলে কায় থির লাগি কেন কে পলে যে ই সব জিনিস লেখা লেখাই রবা
1: মুই মূর্খ লোক আজ্ঞা পড়াপড়ি কিছু না করি মতো অর্জি পত্র কিছু লেখি না আসে আপন লেখি লুখা দেলে মুই টিপ মারি দেমি জি
3: আমি লেখি লুখা দেলে তুমি টিপটা মারি দেব না হ্যাঁ নিশ্চয় নিশ্চয় লেখি দেবি আপনার তো মুই টাকি করে বসি আজ্ঞা কেতবে আপন আবে আর আপনার অর্জিটা মুই লেখি দেবি বলিকি ননসেন্স
1: টিকে ছাড়ি করি আইমি আজ্ঞা
0: হ্যাঁ টিকে ছাড়ি করি আস
3: হ্যাঁ যা তুমি ছাড়ি করি আব মোর ইয়াদে টিকে ফুরসত নাই ন তুমি পছে আব
1: আজ্ঞা যে কেতবে আইমি সিনে আজ্ঞা
3: হো কেতবে আইমি সিনে টিকে সুস্থা হলে না হতা কা হো
1: হো আজ্ঞা নমস্কার
3: নমস্কার জলদি যাও
2: আজ্ঞা আজ্ঞা লাশ লাশ আজ্ঞা
1: লাশ
3: লাশ
2: আজ্ঞা নদীতে গোটে মুর্দারটে পড়িছে
3: মুর্দার পড়িছে মুর্দার দেখ হে গরিব দুঃখী লোকে পোড়াই না পারিথিবে বলিকি পানি দি ফিকি দেইথিবে
2: না আজ্ঞা পানিতে না পড়ি ভটাতে পড়িছে
0: ভটাতে পড়িছে
3: ও সুক্রাম তুমি চুপ কর স্যার তোমাকে মুই বহুত থর কইছে যে মুই যেতবেলে কথা লাগু তুমি মজাতি তুমি নাই পড়ব বলি
2: ঠিক আছে স্যার
3: এই বাবু
2: আজ্ঞা
3: কা হলা
2: মুর্দার তো না দিসবার যে তার হাত গুটে ভটাকে দিসুছি
3: এ বলে হেটা কি মুর্দার টুপি করি গলা উতরু হুনার ঘিচি করি বাহির করে দিছবা
2: হেইতিবা আজ্ঞা মতে তো অড়ুয়া লাগলা যে মুই যাহা দেখলি আসিকি তোমকে কহিলি তেনকে আপন যাহা করবে হউ মুই যাউছি তিনে আজ্ঞা
3: এ বাবু
2: আজ্ঞা
3: শুনো ইয়ারে শুনো হে বেঞ্চতি কল কল বসবা যাও
2: আজ্ঞা মোর কাম আছে
3: চুপ বস কৌছে
1: তোমার সঙ্গে হেনকে টিকে যাইতি গে
3: তুমি কাণ করবো হেনকে যাইকি কাণ করবো হেনকে যাইকি হেটা গোটে অনক্লেম ডেড বডি মানে হে মুর্দার কিহে নাই ন মানে কি নাই নবাগি লাগুছে আর দরকার পড়লে আমি তোমাকে খবর দেবো যে তুমি ইয়াতে চুপচাপ যাও সঞ্জবেলা আব
1: হো আজ্ঞা জোহার
3: জোহার সুখরাম
2: স্যার
3: এ সুখরাম
2: স্যার
3: লেখি সালো কি নাই
2: হ্যাঁ স্যার আদি আদি আগে
3: বলে চলো জিমা
2: চালুন স্যার আজ্ঞা মুই নাই গলে নাই চলে
3: চুপ মুই নাই গলে নাই চলে তোমকে ভি আমার সঙ্গে জিবার পড়বা চলো চুপচাপ সুখরাম
2: স্যার
3: চলো এ বাবু চলো
4: ওহো পুলিশ নৌকরি করি করি নাই মজা বাহারি গলান সবু করব ইচ্ছুকে সবু করব হলে এই সালার পুলিশ নৌকরি কেবে না করব
1: আজ্ঞা
3: কহলা
0: আজ্ঞা এই মুর্দার কপড়া লতা কেন রকমি
4: ওহো দেখ হো হে কেন তোরা পটিয়া থুই দিত এ সুখরাম
0: আজ্ঞা
4: শুন তো তুমি বলে কেন দায়ল হো
0: আর কান করে দিতি ডাক্তার কহিলে অনার এলান ইহাদে পোস্টমর্টম না হে পারে কাল সকালু আব যে কর্মা বই
4: হেলা যে ই লাশ কে বাহারে পকাই দিকি হেলে তুমি বলে এত
0: নাই আজ্ঞা মেহন্তর মান তো ডাকি গরি লাশ কে টেকি গরি নেলু আরে পোস্টমর্টম বেড উপরে রখি দি গরি আইছু
4: আচ্ছা ঠিক আছে তুমি গোটে কাম কর কাল সকালু তুমি টিকে জলদি পৌঁছি গলে না হেতা
0: আজ্ঞা
4: জলদি পৌঁছে যাব হ্যাঁ
0: জি আজ্ঞা শুনুন তো
4: কা হেলা
0: এসবু এসবু কিছু না হয় তো আজ্ঞা
4: ও ও কানটা হবা হো না না কানটা হবা বলি ভাবুছো তুমি তুমি পরে তোমার নিজের আখি দেখুছো হো লোকে দিন দাহাড়ে মর্ডার করি করি বিন্দুয়ার সন লেখেন মজা বজারে ছাতি টাড়ি করি কিন্দ্রুছ কিছু তো না হবার এমানকর কিছু হচ্ছে কে কহলে আরে আমার পছে তো সারা পুলিশ ডিপার্টমেন্ট আছে সারা পুলিশ ডিপার্টমেন্ট নাই কহেছন তুই গুহারি করবু যাহাকে তুই গুহারি করবু যাহাকে মুই ঘয়তা করিছে তাহাকে আরে যদি বিল কিছু হেবা যদি বিল কিছু হেবা বলি তুমি ভাবুছ जे हमको तो पनिशमेंट देवार कथा तार कामे आमे इन और कोले पड़ी छु से नहीं पहुंचावा का हो
0: काहिर कथा आ गया उरघा वाले सभे तो रापोटिया
4: हो हो देखमा अरे भाई से टाइम तो आसु नहीं देखमा कहे
0: आ गया
4: कहला
0: एथरो मु जिमी सखालु किनरी किनरी ओथा लागी ओलानो
4: हो
1: आ गया आ गया जोहार
5: आ गया जोहार
4: ओ हां हां जोहार जोहार ठीक समय आते तुम्हें आलो ए सुखराम
0: आ गया
4: से मुर्दार दियो जन कपड़ा लता ना हिटे छ
0: हां
4: इमान को टिके देखे दियो तो हटा
0: हां
4: ए बुढ़ा
1: आ गया
4: कि माजी टाके धर गिरे हला तो का हो
1: बाबूर मां आ गया
4: हो ठीक अछे सुखराम
0: आ गया
4: आन लो सटा
0: नो गया आ गया
4: जल्दी आनो
1: केन मुर्दार रो कपड़ा मुई का करमी आ गया
4: देखो तुमर पुअर बॉयस जितकी है हे नयतखणी जन मुर्दार पड़ी दिला तार बॉयस बिल हे पाखा पाखी है तार कपड़ा लता टिके देखी दियो भाई जदि किछि
1: मोर पो के का करी मारबा आ गया मोर पो तो केबे कहरे अनिष्ट नै करी
4: ओहो तथापि देखी दियो न भाई ए सुखराम
0: आ गया
4: आनो हो देखे दियो जल्दी
0: हां
4: चार टके दिमाग चाकी जो
0: ए दे देखो इडा देखि कि चिन्हि पारबो
1: ई कपड़ा
0: ए दे
1: ई कपड़ा हत केनु भलो
5: इडा इडा तो मोर पोप पिनतला
0: इडा तो से मुर्दार पिनि दिला
1: अपन अपन सत कहो चला गया इडा इडा है मुर्दार रो दिहु बाहरी छे
0: हां
5: नहीं नहीं दुआ नहीं दुआ नहीं दुआ
4: ओहो केते थोर कोइमी हो केते थोर मु तुमको बुझामी जे इटा से मुर्दार पिनि दिला बोली
1: तुम्हें सते देखी छो इटा इटा से मुर्दार पिनि दिला
5: सत कहो बाबू सत कहो सते सते इटा मुर्दार पिनि दिला तुम्हें नीचे देखी छो
0: देखने का तार दिही तू मुई नीचे हिटी छे
5: नहीं
1: नहीं
6: दुकान जाइजे तारा आयबार समय हेलानो हाउ तुबा मोर पो
1: राति 9 बजे बराबर से घरे पहुंची आईसी ताके ताके मुई टाकी थी से
6: हाउ तुबा जे
1: हे दे हाउ छी बाकी लागु छी मुई मुई नहीं कहतली मुई नहीं कहतली यहाँ दे मोर पो आबा बोली करी
6: हादे पहुंची है लालो मोर पो पहुंची है लालो मोर पो पहुंची है लालो मोर पो
7: बापा
4: के समीर
7: कौन है जी बापा
4: किसी नहीं तो किसी नहीं नयतखणी डेड बॉडी टे पायलु ताके पोस्टमार्टम लागि पठे करी बुढ़ा के तार पेंट शर्ट देखालु जे ई सब तार पुअर टाइप बोली करी से आइडेंटिफाई करू छे
7: लास रो पेंट शर्ट के आनला
0: मुई आ ले आ गया बुढ़ा तकलीफ थी तार कपड़ा लता हिटै छे गोंधी जेतला न तो लास्ट आ पर दिनो पड़ी छे गोंधवा नहीं
7: पर दिनो तुम्हें केंदी जान लो
0: मुई किसी नहीं जानी
7: आर के जानी छे
0: इंस्पेक्टर इंस्पेक्टर आ गया
7: बापा
4: समीर कथा कण की ते ते बुझि नै परु समीर कथा होचे
7: एक्चुअली कण है छे मते कह
4: कण हेता हेटा तो
7: माने
4: डेड बॉडी पाइलो पोस्टमार्टम लागि पठाई छु आर कण हेता
7: तुम्हें मते किछि लुकु छ बापा सब करी कह कहाँ है जी
4: नहीं तो किसी नहीं
7: सुखराम
0: आ गया
7: तो मैं और किसी नहीं जानी
0: आर किसी बोले
7: अच्छा मोसा मुरली केबू घर के नहीं फेरे
1: पहर दिनों बाबू पहर दिन रातिर 8 बजे तक मुरली दुकान खुली थी ला
8: ସେ ଧୋବା କହୁଥିଲା ତାର ତାରା କଥା ନାହିଁ
7: ପର ଦିନ ରାତି ନୁ। ଆଚ୍ଛା ସୁଖରାମ
0: ଆଜ୍ଞା,
7: ଏ ଥାନା ନ ତମେ କେତେ ଜଣ ହାବିନ୍ଦାର ଅଛ?
0: ମୁଇଁ ତ ଏକଲା। ଆର୍ଜନେ ବିଲ ଅଛେ।
7: ଆର୍ଜନେ କିଏ?
0: ଆର୍ଜନେ କିଏ ମୁଇଁ ନାଇଁ ଜାନି।
7: ତମେ ନାଇଁ ଜାନି?
0: ମାନେ ମାନେ ତାର ନା ନାଇଁ ଜାନି।
7: ଆର ହାବିଲଦାର ନା କାଣା ବାପା?
4: ଆର ହାବିଲଦାର ନା ଜୀବର୍ଦ୍ଧନ। ଜୀବର୍ଦ୍ଧନ ହାବିଲଦାର?
0: ହଁ ଜୀବର୍ଦ୍ଧନ। ଜୀବର୍ଦ୍ଧନ
7: ଜୀବର୍ଦ୍ଧନ ଆଜି ସକାଳେ ତ ମୁଇଁ ତାକେ ଭେଟିଛେ, ଆର୍ ସେ ତ ରିଟାୟାର କରି ସାରିଲାନ।
4: ଓହୋ, ହେ ନୁହେ ସମୀର, ହେ ଜୀବର୍ଦ୍ଧନ ର କଥା ନା କହିବାର ମୁଇଁ। ଆର ଗୁଟେ ଜୀବର୍ଦ୍ଧନ?
7: ହଁ, ଆର କେ ଜୀବର୍ଦ୍ଧନ କେ ତ ମୁଇଁ ନାଇଁ ଜାନି।
4: ଓହୋ, ତୋର କାଁ ଦରକାର ସବୁ ଜାନବାର କହତ? ତୋର କାଁ ଦରକାର ପଡିଛେ ଆମର ଅଫିସ ମାମଲା ତି ମୁଡ଼ ଖେଲାବାର?
7: ଦରକାର ଅଛେ ବାପା, ଦରକାର ଅଛେ। ଏଥିର ଲାଗିକି ଆଜି ଯେନ୍ ପିଲା ମରିଯାଇଛେ, ଦିନେ ସେ ବ୍ଲଡ୍ ଦେଇକରି ମୋର ଜୀବନ ବଞ୍ଚେଇଥିଲା। ଯାହାର ପୁଅ ମରିଛେ ସେ ମୋତେ ରାସ୍ତାନୁ ଉଠେଇକରି ଡାକ୍ତରଖାନାନୁ ଭର୍ତ୍ତି କରିଥିଲା। ମୁଇଁ ମୁଇଁ ସେମାନଙ୍କର ଉଦ୍ଧାର ଲାଗିଛି ବାପା, ଗୋଟେ ଉଦ୍ଧାରର ଜୀବନ ଜିଉଛି ମୁଇଁ।
4: ଓହୋ, ତୋର ମୁହଁ ବନ୍ଦ କର, ବନ୍ଦ କର ତୋର ମୁହଁ। ତୁଇ କାଣ ଭାବୁଛୁ ପୋଲିସ ଡିପାର୍ଟମେଣ୍ଟ କିଛି କରି ନାଇଁ ପାରେ? ପୋଲିସ ଡିପାର୍ଟମେଣ୍ଟ କିଛି ନାଇଁ କରିକରି ଚୁପ୍ ରହିଯିବା? ଆରେ ହେଟାକେ ଯିଏ ମାରିଛେ ନାଇଁ, ସେ ଯିଏ ବି ହଉ ସମୀର, ମୁଇଁ ତାକେ ଖୋଜିକରି ନିଶ୍ଚେ ବାହାର କର୍ମି, ନିଶ୍ଚେ ବାହାର କର୍ମି। ଆର ଅପରାଧୀ ନିଶ୍ଚୟ ଶାସ୍ତି ପାଇବା। ତୁଇ ଚିନ୍ତା ନାଇଁ କର ସମୀର, ତୁଇ ଚୁପଚାପ ଘରକେ ଯା, ତୁଇ ଘରକେ ଯା, ମୁଇଁ ତାକେ ନିଶ୍ଚେ ଜେଲ୍କେ ପଠାମି।
7: ତୁମେ କାହାକେ କାଣା ଜେଲ୍ ପଠାବ ବାପା? ମୁଇଁ ତୁମକେ ଜେଲ୍କେ ପଠାମି।
4: ସମୀର, ଏଇ ସମୀର, ତୁଇ ପାଗଲ ହେଇଗଲୁ ନୁ କାଏ?
7: ପାଗଲ? ପାଗଲ ମୁଇଁ ନାହିଁ ବାପା, ତମେ ହିଁ ଯାଇଛ ପାଗଲ। ହଁ ହଁ, ତମେ ହିଁ ଯାଇଛ। ସୁଖରାମ
0: ଆଜ୍ଞା,
7: ଗୋଟେ ଗୋଟେ କରି ସତ କଥା କହ, କାଣା ହେଇଛେ? ପର ଦିନ ରାତି ଯେତେବେଳେ ମୁଇଁ ଇନକେ ବାପାଙ୍କୁ ଡାକି ଆଇଥିଲି, ସେତେବେଳେ ଇଠାନେ ଚାଦର ଢାପି କରି କାଣା ରଖିଥିଲ?
0: କିଛି ନାଇଁ ଜାନି ଆଜ୍ଞା, ମୁଇଁ କିଛି ନାଇଁ ଜାନି।
7: ମତେ ହେତେବେଳେ ତୁମେ କହିଲ ଯେ ଆର ଜଣେ ହାବିଲଦାର ଶୋଇଛେ ବୋଲି। କେନ୍ ହାବିଲଦାର ତୁମର ଏଇ ଥାନାକେ ଶୋଇ ଆଇଲା?
0: ମୁଇଁ କହିଲି ପରେ ଆଜ୍ଞା, ମୁଇଁ କିଛି ନାଇଁ ଜାନି, ମୁଇଁ କିଛି ନାଇଁ ଜାନି।
7: କିଛି ନାଇଁ ଜାନି? ହଁ, କିଛି ନାଇଁ ଜାନି ନାଇଁ। ଆଚ୍ଛା, ତୁମର ଛୁଆ ପିଲା ଅଛନ୍ ତ?
0: ଅଛନ୍ ଆଜ୍ଞା।
7: ତୁମକୁ ଯଦି ଫାଶି ଖୁଣ୍ଟେ ଝୁଲେଇ ଦିଆଯିବା ଆର୍ ତୁମର ପିଲା ଛୁଆ ସେଟା ଦେଖବେ, ସେମାନଙ୍କୁ କେନ୍ତା ଲାଗ୍ବା?
0: ନାଇଁ ଆଜ୍ଞା, ନାଇଁ ଆଜ୍ଞା, ମୁଇଁ କିଛି ନାଇଁ କରି ଆଜ୍ଞା, ମୁଇଁ କିଛି ନାଇଁ କରି।
7: ତୁମେ ନାଇଁ କରି ତ ଆର କିଏ କଲା?
0: ଇନ୍ସପେକ୍ଟର ବାବୁ, ଇନ୍ସପେକ୍ଟର ବାବୁ ଆଜ୍ଞା, ଇନ୍ସପେକ୍ଟର ବାବୁ।
7: ରକତ ଖିଅ।